0: आज तुमको वाह भी
1: निसराई बंदे इंजे इंतिन्या तमसान निरुचा का सुबह वाबो का तान इंतिन्वे आ सतीन अंतानी नहीं नमु दामनु आ मतुगनो आ इरुचा का सुबह वाबो का तियम ने बातफिनरान दे जावा रातसनिशा बातफिनरान रातसनिशा दे यू तुयरानी उजान यानिशा नमु लफुलकु लुए फियाइनना अन्यंता fenana any tsa le hoe famatotra amin'ny tany dia io zany a nantaniny io ray aman-dreny io a hoe inona moa zany nandana toto izy io hoe za tia malosoa ny zavatra ny ainako sy ny azoko tatỳ ambato fihinandrana satria raha tsy nisy anao ambato fihinandrana tsy nisy dia zao dia ho izy izy ilay ray aman-dreny hoe ianao izy a mampatsiahy ah ny fitsirin'akondro fitsirin'akondro izy rehefa mandeha samy maka ny anjara masoandrony dia rehefa nodovety ny ranatsakaina dia miondrika ny voniny dia mijery ny tany poirina sy mitsinjo ny solofo mbola miakatra zay ovy izy mifahitako anao ty dia teo a no nitsiry tato an-tsaiko le hoe manao valibabena manao valibabena dia io zany ny heveriko hoe herim-panahy manosika atrany an-trany fa tamin'izay fotoan'izay tsapako hoe valibabena kay ilay izy fa satria mbola za mbola tamin'ny valombe folo taona dia nomendiny fiarahamonina aingam-panahy dia mamerina dia nanazo nandrato fianarana teny amin'ny oniversité dia mamerina amin'ny sedra n'ilay izy tany amin'ny setry ny fanaovana fitondrana ny teniny olona fitondrana ny teniny olona zany zay zany no zay ny heverako ny tenako a fa tsy olombavan'olona ny fiheverako ny tenako fa mpitondra teny
0: saotra tomboko lahy saotra tomboko vavy.

0: क्लास तुम कवा भी
1: आओ के नरो ये जकाचन उमेंच के जान फित किसना ना पेचका अमनरियो जान हनु पुन फोक मालगास नुने चुना नरियो फचुन तो पुन फोक मालगास तदिजो फप्यासं बाओ के नरियो आरे मानना तंबेरना ड्राइक्टर अम फोक मालगास इसाइले इनरियो Eta mbahoaka ny nentina namolavolana ny politika mpanjakana izay ho tanterahinareo ary ny feom-bahoaka dia feon'Andriamanitra. Aoka tsy hivadim-pitokisana ianareo ka hamerina ny fomba fanao teo aloha, handroba ny harem-pirenena, hanao herisetra, hanao kolikoly. Tsy namanareo amin'izany izahay no sady tsy afaka hiaro anareo ihany koa ary tsy maintsy handray fepetra hentitra tsy misy famindrapo. Ny tako fanovana tantera ny vahoaka malagasy, aoka ny tenanareo mihitsy no taratry ny fanovana sy ny fanavaozana ary ataovy misongadina amin'ny fitondratenanareo sy ny asanareo izany. Takiana manokana aminareo arak'izany ny fampitana tsy miato sy ara-potoana ny fivoaran'ny asa ataonareo sy ny vokatra mivaingana azo avy amin'izany asa izany. Ireo fepetra voalaza ireo dia takiana ary manan-kery ihany koa antsika rehetra mpiasam-panjakana. Meteza ianareo ho fitaovana mahomby sy marina antoky ny fanovana ka hanompo ny mpiarabelona.
0: Saotra tompoko lahy, saotra tompoko vavy.